0: কাকল এলবুতেনে
1: কাকল এলবুতেনে ইয়া
0: কাকল এলবুতেনে ইনাগে না আমাইতে কো জি বাবুতে করো সাবেন কো এতন তান কো জি এতন রাসা তান কো এটা আপা খাবু সেন ওখান না কবু এতন কা ইতা আর গবু আসলো কা
1: আসলো
0: কা ইয়া ইনাগে ইসু যাওয়াতে নি মাস কোয়া না
1: আচ্ছা ঠিকই আচ্ছা ঠিকই এন্দো এসু বনি আপন বন জাগার কেডা এনতে না আইম কেতে আপু মা আপু মাইতে কো আয়ার পাকা আদান কো এতন কা
0: ইয়া মাইতে কো এতন পে বানি তেগে নি না কো আসুল দিয়া জিনিস হবে
1: কাং
0: ইয়া
1: আচ্ছা মার দা লিং পেতে মার জোহার গে
0: ইয়া মার মাইতে কো আপে সাবেন কো গে জোহার গে আইসি কো সাবেন গে জোহার
1: গে জোহার গে মারে
2: নাবেন আয়ুম তেন তেকিনা দর্জি পাইটি চি লিজে সিলাই রে এনায় তেরে আবুবু আসল দাইওয়া এসপুরে ইংকা না বার্ষিং বুলল কতনা কুইয়ন কো কোয়াহন কো ইটা রাজ কোতকো সেনতনা অন্ড ইনপারে এসু তঙ্গন তঙ্গন কাজি কয়মো তনা এন্দ না কিন জাগরাত বুগে আমার সোনি বিরুয়ে তেকিন এসু বুগিন হোরাকিন আপনাও কেডা অন্ড আকিন নিন্তা আরগে নালা কেতে নেন দর্জি পাইটি কেতে আকিনে পরিবার ওকিন চালাওয়াতে না মেন লেখান কানা যে অন্ড ও ইঙ্গা আপুকলো হাসু দুকুরিও বুগি তেকিন নেল দিয়ে কো তানা অন্ড আয়কিনো কো লড়কিন তেন গিয়া মেনতে কাজে এসু বুগিন জাগার কিন জাগার বু অন্ড হোরা এসু বুগিন হোরা কোকিন উদুপ কেডা মার আয়ুম তেন হাগিয়া কো আবু এটা দেশম মালো কাবো সেন হাতু তে করে গে এত কিনাতে নেলকান পাইটি কো আসুলেন তে ওরা কবু উড়ু উজম কা অন্ড বুল লেলো রমেকা এলা নিয়া চানাম জুকালকা অন্ড আয়ারপালিং এলা দারা বেনা সাড়ে ইঙ্গুল নিয়া কো আবু এলাগে এসু গরজ মেনা
3: सामाजिक सुरक्षा अटल पेंशन योजना मोदी जी का संकल्प
4: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
3: अब तक इस योजना से 8,85,00,000 से अधिक लाभार्थी जुड़ चुके हैं। अगर आप भी 18 से 40 साल की उम्र के हैं तो मासिक अटल पेंशन सहित 3 गारंटीड फायदों के लिए अपनी बैंक शाखा से संपर्क करें।